0: কবিরে
1: জাদার উন্নু মামা ও আই উ কই কো বাবা জাদার উন্নু বা ও টুকু কি উ কই কো বা জাদানি মিং নে নো ডগ মেরি টুকুয়া কোন বা মি বুঙ্গের পেচুলে দাং হ্যাঁ
0: কবে তেরি কিনা দা তিমেনো ডগ রামি জাদান কবিয়ে